গুল প্রোগ্রাম শো আছে দা সুকি গানা প্রোগ্রাম শো ফুটন লম শো দা সুকি গানা ছে গানা হম ডের জুতার থা চলো পবি জেম শে এটা মিন খান ওলে কি মসন্দর কি মনে কেনা আমিন খান ওলে সন্দর ও বিলকুল দর সাপলে কেবি বলিশ কি শান্তি সাবর তো কে সাইডো আমিন খান ওলে সন্দর কি মনে কেনা আও বিলকুল টু লিসন পন মনে স্পেশাল সাবিল ও না আমের মরজ কে সাবিল ও আমের কি মনে কেনা আগা কি মনে কেনা বিখির শোনা কাজ কই ও মুফিয়াল আমিন ও সা দেনে লাও কি মনে কেনা আমের ও সাবিল মুফিয়াল ইও বলতা কি মনে কেনা সোমিনা ডের জুতার কি সাইডো ডের জুতা মানা وسیم ناشنا وزیر ڈیڈیکیٹ تو درشال گلتا کبھی وفا خل کو جنت ہوئے کبھی وفا خل کو جنت ہوئے زما جنان با ہمیشہ جنت کی بنا ڈیر جوتا منا ہم ناشنا وزیر اسے ڈیڈیکیٹ فار فاطم وزیر تھانے نمیشتا یقین آچا نمیشتا یقین دستار اتلو باندھ چی رابشی ہسے میں عدد دے چیستا لارو تھا گورما ڈیر جوتا منا شکریہ یو نانا منا یو جہان منا شکریہ اور راو شے میس کلو ڈیر جوتا منا امرو جوتا میں سینا مکڑی دیگا نا جزو چا چاول شامل ہو انشاءاللہ ٹول دیتا شامل ہو یہ انہوں نے بلکی دیتا جزا کہ چھے میڈیو ہے کہنا جب ہم ہے تو کیا غام ہے

দেশে সন্দেহ মল মেসিদিনা দে প্রত্যেক কানা মানা টোল সামনে দেশে আছে কুরবান হাম নাশনা ডের জুত মানা শুকরিয়া ও সে মানা মিজি সে খবর না দ নো টেনশন জুত মানা শুকরিয়া ও সে মিজি ভাই আমারে এলাকে মে বহুত আচ্ছা ডের জুত মানা শুকরিয়া ইও জাহান মানা সুপার ডোমেল গুরু না জি মাজির সে মিজি ভাই ও সে বাস খোদ কোশল কাছে দনা পোতে না ইনশাআল্লাহ নো পোতে কি সাইদো ডের জুত মানা এই খানা ওয়েলকাম টু মেক ফ্লোর আছে খেরে ওয়ার্ক আবে বলছে খান ও সোনিয়া খান ও হামনা শুক্রিয়া দেখ ও গেলে কেনা চিদা সব সাইদি মারা।